0: জয়পুর রেডিও, আপনার আওয়াজ, আপনার পরিচয়, শুনতে থাকুন বন্ধুগণ জয়পুর রেডিও।
1: আপকি আওয়াজ কা জাদু, কেসে রহে খুদ পর কাবু, জয়পুর রেডিও আপকি পহচান।